0: অসুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: श्रोताहरू अहिले सुन्दै हुनुहुन्छ एफएम 103.5 मेगाहर्ज आकाशवाणीको नेपाली प्रसारण सेवालाई। त अघिल्लो क्रममा अब हामी लिएर आएका छौं केही आधुनिक गीतहरू विविध कलाकारहरूको आवाजमा। त श्रोताहरू, यो पहिलो आधुनिक गीत स्वीकार्नुहोस्, ग्याल्पो लामाको शब्दमा, अरूण देवानको संगीतमा, अनि आवाज रहेको छ गौतम मोक्तानको।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: श्रोताहरूले अहिले सुन्दै हुनुहुन्छ फिल्मी गीतहरू, र अब प्रस्तुत गरिरहेका छौँ यो अर्को गीत। सन् 1997 सालमा यशराज फिल्म्सको ब्यानरमा निर्माण भएको लोकप्रिय हिन्दी चलचित्र दिल तो पागल है फिल्मबाट दिल तो पागल है शीर्षक गीत। यस चलचित्रका निर्देशक तथा निर्माता थिए यश चोपडा, शाहरुख खान, माधुरी दीक्षित, करिश्मा कपूर र अक्षय कुमारको अभिनय रहेको यस चलचित्रले नृत्य, सङ्गीत, मित्रता

বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6 রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। ভারতের ব্রডব্যান্ড ও ন্যারোব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা 111 কোটি ছাড়িয়েছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জয়ী পি ভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি ভারতের হয়ে আজ অভিযান শুরু করছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর কেরালামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কেরালামের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ভূমিকা পালন করবেন। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। ব্রজমোহন রাম ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কর্ণাটকের রাজ্যপাল হয়েছেন ডক্টর সুধা যাদব। ডক্টর ঢাল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তারা নিজ নিজ পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে নতুন নিয়োগ কার্যকর হবে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আয়োজিত এই সরস মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধি দলকে স্বাগত জানান। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গে 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিএলও, এইআরও, ইআরও অথবা ডিইওর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ভোটারদের অধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লিতে 13 জেলা নির্বাচনী আধিকারিক, 70 জন ইআরও, 1313 জন বিএলও সুপারভাইজার এবং 14,900 বেশি বুথ স্তরের আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। উত্তরপ্রদেশে 1,77,000 বেশি বুথে বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সিকিমে 623টি ভোট কেন্দ্রে চলছে শিবির। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবা

0: আর এক শীর্ষ কমান্ডার সহ চার জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফয়জান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের মান্ডলার বাসিন্দা বলে জানা গেছে। গত সন্ধ্যায় কৃষ্ণঘাটি সেক্টরের নাঙ্গি তাকড়ি এলাকা দিয়ে একদল সন্ত্রাসবাদী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোপনে ভারতে প্রবেশের চেষ্টার সময় একটি মাইন বিস্ফোরণ ঘটায় বলে খবর। শক্তিশালী ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই চার জঙ্গি প্রাণ হারায়। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় সেচ ব্যবস্থা পরিকাঠামো উল্লেখযোগ্য কর্মক্ষমতা প্রদর্শন করেছে জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলা। দেশের 100টি জেলার মধ্যে কিস্তোয়ার রয়েছে শীর্ষস্থানে। জলে সরবরাহ বৃদ্ধি করে কৃষিকাজে সেচ ব্যবস্থার উন্নয়নে এই জেলার কৃতিত্ব নজর কেড়েছে। যেসব সন্ত্রাসবাদী কার্যকলাপ মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে সেগুলিকে এ ধরনের অপরাধ দমন ও শাস্তির বিষয়ে প্রস্তাবিত আন্তর্জাতিক কনভেনশনের আওতাভুক্ত করতে আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে বক্তব্য রাখার সময় ভারতীয় মিশনের কাউন্সিলর আর মৈথিলি বলেন, প্রস্তাবিত কাঠামোর নিরিখেই বিষয়টি বিবেচনা করা উচিত। ভারত ও ইরান সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছে। নতুন দিল্লিতে ইরানের দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই গত সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে ভারত অর্থ যোগান ও প্রযুক্তি সহজলভ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। দারিদ্র দূরীকরণকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে সুস্থায়ী উন্নয়ন বিষয়ক আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপনের সময় কাউন্সিলর সৌম্য নায়ার পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, বর্তমানে ভারতে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 55% আসছে অচিরাচরিত শক্তি ক্ষেত্র থেকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের ইন্টারনেট গ্রাহক সংখ্যা চলতি বছরের মার্চের পর 109 কোটি থেকে বেড়ে জুন মাসের শেষে পৌঁছেছে 111 কোটি 41 লক্ষে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের ভারতীয় টেলিকম পরিষেবা সূচক সংক্রান্ত একটি রিপোর্টে জানা গেছে, গ্রাহক সংখ্যা ত্রৈমাসিক এই বৃদ্ধির হার 96%। এই হিসেবের মধ্যে ব্রডব্যান্ড ও ন্যারো ব্যান্ড দু ধরনের ইন্টারনেট গ্রাহকই রয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, দেশে প্রায় 5 কোটি গ্রাহক তারযুক্ত ইন্টারনেট ব্যবহার করেন এবং 100 কোটি গ্রাহক তারবিহীন ইন্টারনেট পরিষেবার গ্রাহক। এই তিন মাসে ইন্টারনেটের পাশাপাশি টেলিফোন গ্রাহক সংখ্যা 1.31% বৃদ্ধি পেয়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ধারণা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের উন্নয়ন যাত্রায় দেশের যুব সমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে গতকাল দিল্লি ডায়লগ 2026 ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অর্থনৈতিক বিকাশের ওপর আলোকপাত করেন। দিল্লির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ আজ একটি নির্দেশিকা জারি করেছে। জাতীয় রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শহরের কিছু গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় যান চলাচলের পথ পরিবর্তন করা হতে পারে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বিরোধী দলগুলির আন্দোলনকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, যারা এতদিন কারচুপি করে মানুষকে লুট করেছে তারাই ভোট চুরির কথা বলছেন।
1: যারা 15 বছর ধরে মানুষকে লুট করেছে তারা আজকে বলবে যে ভোটে কারচুপি হয়েছে। যে যে রাজ্যে বিজেপি হেরেছে তাহলে সেখানেও কারচুপি হয়েছে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, যেভাবে নির্বাচনে কারচুপি হয়েছে তা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মানুষের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করতেই তাদের এই আন্দোলন। নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশজুড়ে দেবী চন্দ্রঘণ্টার পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেবী চন্দ্রঘণ্টা সাহস, শান্তি ও ঐশ্বরিক শক্তির প্রতীক। তপশিলী জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 17% এবং তপশিলী উপজাতির জন্য তা 3% থেকে বাড়িয়ে 7% করা সংক্রান্ত 2022 সালের একটি আইনের সংস্থান বাতিল করেছে কর্ণাটক হাইকোর্ট। প্রধান বিচারপতি বিভু বখরু এবং বিচারপতি কে এস হেমলেখার বেঞ্চ এই আইনের সংশ্লিষ্ট ধারাকে অসাংবিধানিক বলে জানিয়েছেন। এই বর্ধিত কোটা সুপ্রিম কোর্টের 1992 সালের ইন্দিরা সাহানি মামলায় নির্ধারিত 50% সংরক্ষণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জ্বালানি সংক্রান্ত বাণিজ্য নীতির পক্ষে সওয়াল করেছেন। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার কথা উল্লেখ করে

0: সংবাদ মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, জ্বালানির খরচ বাবদ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। সংবাদ মাধ্যম এই বিষয়টি তুলে ধরেনি বলে অভিযোগ করেন তিনি। রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্তের সপক্ষেও যুক্তি দেন ট্রাম্প। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে কেন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত সপ্তাহের ওই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন। প্রথমে ড্রোন এবং তারপর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলি হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছয়। ইসরায়েল লেবানন সীমান্তের কাছে একটি বিস্ফোরণে এক স্কুল পড়ুয়া নিহত এবং ২৪ জন আহত হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরকটি হিজবুল্লাহ সেখানে রেখেছিল বলে অনুমান করছে ইসরায়েলের সেনাবাহিনী। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছেন বিশ্বের ব্যাডমিন্টন খেতাব জয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বরে থাকা কোরিয়ান আনসে ইয়ং এর মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ছাড়াও রয়েছেন তানভীর শর্মা, উন্নতি হুডা, দেবিকা সিহাগ ও অস্মিতা চালিহা। পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি ও কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৬ রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল ১০টা বেজে ১০।
1: নমস্কার, ইউ আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সিলভেস্টার লেপচাবাট শুনহোস। नन्दीग्राम र रेजीनगरको उपचुनावमा हासिल गरेको ठूलो जितको खुसियाली मनाउन भाजपाले हिजो कलकत्तामा विजय जुलुस निकाल्यो। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी र राज्य भाजपा अध्यक्ष समीक भट्टाचार्यले संयुक्त रूपमा जुलुसको नेतृत्व गर्नुभयो र भिक्टोरिया हाउस नजिकै बनाइएको मञ्चबाट सभालाई सम्बोधन गर्नुभयो। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले कोलकाता र हाउडाका मतदाताहरूलाई ट्रिपल इन्जन सरकार गठन गर्न आह्वान गर्नुभयो, जबकि तृणमूल काङ्ग्रेसले अदालतको आदेशका बावजुद उक्त स्थानमा सभा गर्न अनुमति दिएकोमा प्रश्न उठायो। जुलुस उत्तर कोलकाताको मुलीधर सेन लेनस्थित भाजपाको पुरानो राज्य कार्यालय अगाडिबाट सुरु भयो। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी र राज्य अध्यक्षसँगै भाजपाका राष्ट्रिय महासचिव सुनिल बन्सल पनि अग्रपङ्क्तिमा उपस्थित थिए। राज्य महासचिवहरू ज्योतिर्मय सिंह महतो, लकेट चटर्जी र शशी अग्निहोत्रीका साथै नन्दीग्राम र रेजीनगरका विजय उम्मेद्वारहरू हसिरानी रथ र शङ्खराव सरकार पनि जुलुसमा सहभागी भए। नेताजी इन्डोर स्टेडियममा हिजो नवनियुक्त पुलिस कन्स्टेबलहरूलाई नियुक्ति पत्र हस्तान्तरण गर्ने समारोहमा राज्यका मुख्य सचिव मनोज अग्रवालले राज्यको प्रशासनिक व्यवस्था र पछिल्लो तृणमूल काङ्ग्रेस सरकारको नीतिहरूमाथि कडा आक्रमण गर्नुभयो। अनुबन्ध नियुक्ति नीतिको कडा आलोचना गर्नुहुँदै उहाँले भन्नुभयो, विगतमा मनमानी ढङ्गमा अनुबन्ध कर्मीहरूलाई भर्ती गरिएको परिणामस्वरूप आज सरकारी विभागहरूमा स्थायी पदको गम्भीर सङ्कट उत्पन्न भएको छ। नवनियुक्त पुलिसकर्मीहरूलाई सम्बोधन गर्नुहुँदै उहाँले भन्नुभयो, आम जनताको विश्वास जित्नु नै उनीहरूको प्रमुख कर्तव्य हुनुपर्छ। मुख्य सचिवले भन्नुभयो, नियमअनुसार राज्यमा 10 लाख स्थायी सरकारी कर्मचारी हुनुपर्थ्यो, तर हाल 5,05,000 मात्रै छ। कर्मचारीहरूको अभावको पीडा मैले गहराईले महसुस गरे। स्थिति यस्तो भएको थियो कि हामीले अन्य राज्यबाट कर्मचारीहरूलाई उधारो लिने बारेमा सोच्नु पर्यो। पछिल्लो सरकारको कार्यालयबारे भन्नु उहाँले भन्नुभयो, पछिल्लो सरकारको समयमा हामीले देखेका थियौँ कि लगभग हरेक सरकारी काममा मनमानी ढङ्गमा अनुबन्धित कर्मचारीहरूलाई राखिएको थियो। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले आरोप लगाउनु भएको छ, अघिल्लो तृणमूल काङ्ग्रेस सरकारको कार्यकालमा कोलकाता र यसका वरपरका क्षेत्रहरूमा 5,000 पोखरीहरू पुरिएका थिए। उहाँले हिजो टोलीगंज विधानसभा क्षेत्रमा आयोजित कोलकाता नगर निगमको एक कार्यक्रममा यो आरोप लगाउनु भएको छ। नोभेम्बरको अन्तिम साता हुने कोलकाता नगर निगमको निर्वाचन अघि आफ्नो सरकारको कामको विवरण प्रस्तुत गर्नुहुँदै उहाँले यी पोखरीहरू पुरिनुमा तृणमूल काङ्ग्रेसका पार्षदहरूलाई जिम्मेवार ठहराउनुभयो। दार्जिलिङ जिल्ला पुलिस प्रशासनले दुर्गा पूजालाई सुरक्षित र व्यवस्थित बनाउन जिल्ला दुर्गा पूजा गाइड म्याप सार्वजनिक गरेको छ। यस अवसरमा खरसाङ महकुमा अन्तर्गतका 28 दुर्गा पूजा आयोजक समितिलाई 1,00,000 रुपियाँका दरले आर्थिक सहयोग पनि प्रदान गरिएको छ। खरसाङको नयाँ बजारस्थित टाउन सार्वजनिक भवनमा आयोजित एक कार्यक्रममा दार्जिलिङ जिल्ला पुलिस अधीक्षक आइपिएस वाई श्रीकान्त जगन्नाथ राव, खरसाङका विधायक सोनम लामा, महकुमा शासक पेमा शेर्पा, खण्ड

0: आधुनिक गीतहरूको प्रस्तुतिपछि अब प्रस्तुत छ बङ्गला कार्यक्रम।
1: এখন শুনবেন ডুয়ার্স ডায়েরি, সাপ্তাহিক বিশেষ বিশেষ কিছু রেডিও প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স ডায়েরি। গত 7 সেপ্টেম্বর সোমবার পরিবেশ সংরক্ষণ, সঠিক বজ্রের ব্যবস্থাপনা এবং প্লাস্টিক বজ্রের পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ বিজ্ঞান ভারতীর উদ্যোগে প্রকৃতি মিত্রম কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে 70টিরও বেশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ নোডাল শিক্ষকদের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। এই কর্মসূচি বিষয়ে শিক্ষক গৌতম দেবনাথ জানান,
2: আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করা এবং তার জন্য স্টুডেন্টরা যে হাউজহোল্ড যে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ড্রাই প্লাস্টিক ক্যারি করে স্কুলে আনবেন এবং স্কুল থেকে আমরা রিসাইকেলের জন্য পাঠাবো এবং সেটা মান্থলি আমরা রিসাইকেলের ব্যবস্থা করব এবং রিসাইকেলের পরে যারা স্টুডেন্টরা পার্টিসিপেট করবেন তারা মান্থলি যেটা এবং কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি তাদের ফেলিসিটেশনের ব্যবস্থা থাকবে এবং তাদের অ্যানুয়াল পারফরমেন্সের ভিত্তিতে যে বেস্ট স্টুডেন্টদের নিয়ে এডুকেশনাল ট্যুরের ব্যবস্থা করব। এই এই নিয়েই প্রোগ্রামটা ছিল এবং এই প্রোগ্রামটা আমরা সকলে মিলে ইনোগ্রেশন পার্টিসিপেট করে সুন্দরভাবে আমরা সেটা করলাম এবং আমাদের যে টিচাররা উপস্থিত ছিলেন এবং স্টুডেন্টরা সকলে উৎসাহ দেখিয়েছেন এবং প্রোগ্রামটা সর্বোত্তমভাবে সহযোগিতা করেছে।
1: স্কুলে যে বাচ্চারা বা ছাত্রছাত্রীরা যে জল নিয়ে আসে বা টিফিন নিয়ে আসে সেগুলো অনেক সময় প্লাস্টিকের বোতল হয়, প্লাস্টিকের বক্স হয়,
2: আমরা
1: সেইগুলোকে রিপ্লেসমেন্টের কিছু ব্যবস্থা করেছি।
2: আমরা প্রথমে ছাত্রদের মধ্যে প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিশেষ করে যে ক্ষতি করে যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে সেটা সম্বন্ধে বাচ্চাদের আমরা অ্যাওয়ারনেস করছি এবং তারা ভবিষ্যতে বাচ্চাদের মধ্যে দেখা গেছে কথা বলে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা প্লাস্টিক এর টিফিন বক্স এবং প্লাস্টিক জলের বোতল বর্জন করবে, তারা শপথ নিয়েছে এবং পরবর্তীকালে যারা প্লাস্টিক এর টিফিন বক্স এবং প্লাস্টিক ওয়াটার বোতল সম্পূর্ণরূপে ব্যবহার বন্ধ করে দিবে, এরা স্টুডেন্টরা শপথ নিয়েছে।
1: তার পরিবর্তে ওরা কিসে জল আনবে, আপনারা কিছু আইডিয়া দিয়েছেন?
2: না, আমরা অবশ্যই দিয়েছি,

যে আমাদের যে স্টিল মানে স্টেনলেস স্টিলের বোতল অথবা কপার বোতল এর ব্যবস্থা করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা পসিবল না হলে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নয় যেগুলো যারা সেগুলো প্রথমে ইউজ করবে, এবং যাদের বাড়ি থেকে আস্তে আস্তে

0: সেখানে প্লাস্টিক মাইক্রো প্লাস্টিক বের হচ্ছে, সে সম্বন্ধে বাচ্চাদের অবগত করা হয়েছে, বাচ্চারা বুঝেছে এবং বাচ্চারা আগামী দিনে প্লাস্টিক যতটা সম্ভব ব্যবহার বন্ধ করবে আশা দিয়েছে আমাদের।
1: গত 5ই সেপ্টেম্বর শনিবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখারে 2 নম্বর ব্লকে আয়োজিত হল আন্তঃস্কুল নকআউট ফুটবল প্রতিযোগিতা। নন্দঝড় গ্রামে নন্দঝড় আদিবাসী তপশিলী হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় গোয়ালপোখার চক্রের অন্তর্গত 16টি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। আয়োজকদের দাবি, জেলার প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের নকআউট ফুটবল প্রতিযোগিতা এই প্রথম। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এই প্রতিযোগিতা নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজক ও প্রশিক্ষক চন্দন পাল বললেন,
2: তিনি 29 আগস্ট হচ্ছে ক্রীড়া দিবস, এখানে এই দিনটি 2012 সাল থেকে আমাদের ভারত সরকার নিজের ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে, যেহেতু ওনার জন্মদিন 12 তারিখ, সেই দিনটাকে আমাদের ক্রীড়া দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে 29 আগস্ট থেকে। এবং আমরা আমাদের পক্ষ থেকে গ্রাসরুট ফুটবলকে তুলে ধরার জন্য সেদিন 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম নন্দঝড় এবি হাই স্কুল প্রাঙ্গনে। গ্রাসরুট ফুটবল বলতে যেটা বোঝায় 6 থেকে 12 বছরের ছেলে মেয়েদের জন্য টুর্নামেন্ট, কেননা এই 6 থেকে 12 যারা খেলবে ফুটবল তারা কিন্তু দেশের ভবিষ্যৎ, এবং এখান থেকে যদি কোনো ভালো প্লেয়ারকে আমরা আইডেন্টিফাই করে প্রতিনিয়ত তাকে যদি উপযুক্ত প্র্যাকটিস দেওয়া হয় তাহলে ভারতীয় ফুটবল আসতে যেটা পিছিয়ে রয়েছে খুব দ্রুত সেটা কিন্তু এগিয়ে যাবে। আমি নন্দঝর ছাত্র সমাজ নামে একটা একাডেমি চালিয়ে আসছি, যেখানে মূলত মেয়েদের ফুটবলটাই ভালো করে দেখা হয়। আমার একাডেমি থেকে শুধুমাত্র স্পষ্টটা এখনো পর্যন্ত 24 জন মেয়ে চাকরি পেয়েছে, এমনকি গতকাল আমার একটি মেয়ে নন্দিতা মন্ডল যে সিনিয়র বেঙ্গল হয়ে ফেলেছে কয়েকবার, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত স্পোর্টসম্যানদের সিলভার ব্রোঞ্জ বা রৌপ্য পদক রয়েছে তাদের দেখে কিন্তু 29 আগস্ট তাদের পুরস্কৃত করা হয় নগদ 1 লক্ষ টাকা এবং বেশ কিছু প্রতিযোগীদের সরাসরি চাকরির একটা ব্যবস্থা করে দিয়েছে। তো এক্ষেত্রে স্পোর্টসের অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে, যদি সার্টিফিকেট থাকে তাহলে শুধু অর্থ নয় এবং চাকরিও পাওয়া যাচ্ছে।
1: সারা ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়িতেও 4ঠা সেপ্টেম্বর শুক্রবার ইসকন মন্দিরে জন্মাষ্টমী উৎসব পালিত হল অত্যন্ত সাড়ম্বর ও ভক্তিভরে। এই উৎসবে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। শিলিগুড়ির ইসকন মন্দিরে সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম ঘটে এই উৎসবের দিনে। ছোট ছোট ছেলে মেয়েরা রাধা কৃষ্ণের সাজে এই দিন উপস্থিত হয়েছিল মন্দির চত্বরে। এই উৎসব নিয়ে শিলিগুড়ির ইসকনের প্রধান নন্দকুমার প্রিয়দাস জানান,
3: অত্যন্ত আনন্দের বিষয়ে মা ধুমধাম করে সারা বিশ্বের সাথে সাথে শিলিগুড়িতে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। অগণিত ভক্ত এসেছেন দর্শন করার জন্য। 4:30 সময় মঙ্গলা আরতি ছিল, 7:30 সময় কৃষ্ণের লীলা কথা পরিবেশন করেছিলেন নাদি গোপাল প্রভুজি, যিনি মায়াপুরীতে এসেছেন। 8:30 সময় ভগবানের রাজবেশ দর্শন হলো, যে পোশাক বৃন্দাবন থেকে এসছে এবং সারা সিংহাসন যেন একদম নববৃন্দাবনের মতো সাজানো হয়েছে। 8:30 থেকে 1:30 পর্যন্ত 50,000-এরও বেশি ভক্ত দর্শন এবং পুজো, অনেক ভক্ত পুজো দিয়েছেন এবং সর্বোপরি সকালে দর্শন করেছেন।
1: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব 5ই সেপ্টেম্বর শনিবার শিলিগুড়ির ডিজেল লোকো শেড এবং শিলিগুড়ি স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চলমান গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন কাজ, যাত্রী সুবিধা সংক্রান্ত প্রকল্প এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধি ও যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে গ্রহণ করা অন্যান্য পদক্ষেপগুলির পর্যালোচনা করেন। পরিদর্শনকালে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় ও কাটিহার ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরা জেনারেল ম্যানেজারের সঙ্গে উপস্থিত ছিলেন। 16ই আগস্ট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ শিলিগুড়ি শিক্ষা জেলা সম্মেলন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হল। শিলিগুড়ি শহরের দীনবন্ধু মঞ্চে

0: আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু শিক্ষক শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়িকা শিখা চ্যাটার্জি। এই সম্মেলন নিয়ে শিক্ষক তপন কুমার মণ্ডল বলেন,
1: আমি তপন কুমার মণ্ডল, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক। আমাদের যে সাংগঠনিক বৈঠকটি হলো সেটা হচ্ছে শিক্ষক সংগঠনের বৈঠক, ABRSM। ABRSM মানে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জলপাইগুড়ি শিলিগুড়ি যে জেলা শিক্ষা জেলা, সেই শিলিগুড়ি শিক্ষা জেলার এই বৈঠকটি সম্পন্ন হলো। আমাদের যে শিক্ষক সংগঠন ABRSM তার রাজ্য কমিটির সম্পাদিকা কাকলি দি উপস্থিত ছিলেন, সাথে উজ্জ্বল দা যে কমিটির সম্পাদক, উজ্জ্বল দা উপস্থিত ছিলেন। এবং
0: হ্যাঁ, এই যে শিক্ষানীতি নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা করেছেন, আগামী দিনে বা বর্তমান পরিস্থিতিতে আমাদের নতুন সরকার যে গঠন হয়েছে এবং যে শিক্ষানীতি আপনারা অবলম্বন করতে চাইছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি বা বিষয়গুলো উল্লেখ করেছেন?
1: সমগ্র পশ্চিমবঙ্গে বিগত 15 বছরের শিক্ষায় চরম দুর্দিন এসেছে। আমরা জানি যে বিদ্যালয় বিদ্যালয়ে প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি আছে, তারপর শিক্ষার মান যথেষ্ট নেমে গেছে, শিক্ষাক্ষেত্রে প্রচুর দুর্নীতি। তো এই সামগ্রিক বিষয়গুলো সেখানে চর্চা হয় যে বিদ্যালয়ে 35:1 যে শিক্ষক রেশিও, সেই শিক্ষক রেশিওতে শিক্ষক নিয়োগ যেন হয়, তার জন্য সরকারের কাছে সেই আবেদন রাখা, সেই প্রস্তাব রাখা অতি সত্বর যেন সেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপগুলো সরকার পক্ষ থেকে গ্রহণ করেন। তারপর আমাদের বিভিন্ন স্কুলে ছাত্র সাংঘাতিক ভাবে কমে গেছে, তো সেখানে আমরা চাইছি যে যেখানে ছাত্র খুবই কম আছে কিন্তু আগে থেকে শিক্ষক শিক্ষিকা সেখানে বেশি আছেন, শহরের মধ্যে বিশেষ করে এই ধরনের স্কুল বেশি আছে, তো সেখান থেকে কিছু শিক্ষককে, যেখানে শিক্ষক কম আছে কিন্তু ছাত্র বেশি আছে সেরকম কিছু স্কুলে দেওয়ার যে কথা, যেটা সরকারি পক্ষ থেকে আলোচনা হচ্ছে এতদিন থেকে, সারপ্লাস টিচার। তো সেই সারপ্লাস টিচারদের যেখানে দিলে সঠিকভাবে শিক্ষার মান উন্নয়ন হবে, অর্থাৎ যেখানে দরকার সেই জায়গাগুলোতে দেওয়ার যে বিষয়, এবং সেখানে বাস্তব রূপায়ণের জন্য, সঠিকভাবে যেন বাস্তব রূপায়ণের জন্য আমরা সেই প্রস্তাব ডি অফিসে রাখবো, সেই শিক্ষক এসে ছাত্র এসে যেন প্রত্যেকটা স্কুলে ঠিক হয়। 2020 যে শিক্ষানীতি, সেই কেন্দ্রীয় শিক্ষানীতি আমরা চাইছি অতি সত্বর পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে লাগু হোক। এবং আমরা জানি যে 2020 শিক্ষানীতির যে সুফল সেখানে পশ্চিমবঙ্গে যেন কোনো রকম ভাবে বাদ না যায়, এবং সেটা আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে বাদ যাবে না, এবং সুন্দরভাবে সেই শিক্ষানীতি যদি আমাদের প্রয়োগ হয়ে যায় তাহলে শিক্ষার মান যে নেমে গেছে সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো আমরা। এতদিন আমাদের যে ইতিহাস পড়ানো হতো, সেই মোগল ইতিহাস, পাঠান ইতিহাস, তুর্কি ইতিহাস, শুধু আমাদের পরাজয় দিয়ে ভর্তি থাকতো ইতিহাস বইয়ের মধ্যে, আমাদের গৌরব গাথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে, যে আমাদের যে বীরত্বের কাহিনী সেখানে বীর চিলারায়ের মতো একজন বীর যোদ্ধার কাছে মোগলরা যে পরাহত হয়েছে কোনো মতেই, সেখানে গিয়ে মোগলরা পরাক্রম দেখাতে পারেনি, আমাদের ইতিহাসে কোথাও সেটি উল্লেখ নেই। বা চোল রাজবংশ চোলেদের যে নৌক্ষেত্রে পারদর্শিতা বা বাণিজ্যিক পারদর্শিতা, সেখানে আমরা যদি জানি সেই সময় যে সামুদ্রিক যে বাণিজ্য, সেই বাণিজ্যে চোলেদের যে দক্ষতা সেগুলো ইতিহাসের মধ্যে আমাদের পড়ানো হয় না, তো এই বিষয়গুলোকে তুলে ধরা আমরা এরকম শিক্ষাক্ষেত্রে 2020 শিক্ষানীতির যে সিলেবাস কমিটি, তারা যেমন করে সেই সিলেবাসটাকে সংশোধন করে আমাদের প্রকৃত গৌরবকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবে, সে বিষয়ে আমরা আগ্রহ রাখছি।
0: সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি স্কুলে একটা সবসময় মা বাবা মায়েদের মধ্যে দ্বন্দ্ব চলে যে কোথায় ভর্তি করব, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বলছি, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো রূপরেখা দান করতে পেরেছেন যেখানে বাবা মা খুব স্বচ্ছন্দ ভাবে যে এতদিন যেখানে ICSE বা CBSE তে পাঠাতেন বাচ্চাদের, সরকারি স্কুলে এবার তারা সেই দিকে এগিয়ে যাবেন, সেইখানে ভর্তি করার কথা চিন্তা করবেন, পরিকাঠামো ভাবে কতটা আমাদের বা সরকারি স্কুলগুলো এখন উপযুক্ত হবে বাচ্চাদের শিক্ষাদানে?
1: হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা খুব ভাবছি, বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, কারণ যদি শিক্ষার্থী না থাকে তাহলে বিদ্যালয় কি করতে থাকবে? এবার সব শিক্ষার্থী

0: প্রাইভেট স্কুলে চলে যায়, তাহলে সরকারি স্কুলগুলো ঝাঁপ বন্ধ করে দেওয়ার উপক্রম হবে। তো এই বিষয়ে একমাত্র দায়িত্ব পালন করতে পারবেন, সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন শিক্ষকরা এবং পাশাপাশি অভিভাবকরা। এই অভিভাবক এবং শিক্ষক শিক্ষক এই দুপক্ষেরই যুগ্ম উদ্যোগের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। আমরা জানি যে এতদিন ধরে যে শিক্ষা আমরা গ্রহণ করে এসেছি, আমরাও একসময় শিক্ষার্থী হিসাবে শিক্ষা গ্রহণ করে এসেছি এবং সেটা সরকারি স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু আজকে যে ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে সবাই তার বাচ্চাদের প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে, তার কারণ সরকারি স্কুলে কোনো না কোনো একটা জায়গাতে তারা ভরসা রাখতে পারছেন না যে সেখানে শিক্ষা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, বা সেখানে কোথাও গিয়ে তার সন্তানটির তিনি ইনসিকিউর ফিল করছেন। তো ওই জায়গাগুলোকে বুঝে সেই জায়গাগুলোকে ঘাটতি পূরণ করে প্রত্যেকটা স্কুল যেন ভরসার জায়গা হয়, অভিভাবকের যেন সেই স্কুলে পাঠানোর পর তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে না, আমার বাচ্চাটাকে আমরা ঠিক জায়গায় পাঠিয়েছি, তার কোনো অসুবিধা সেখানে হবে না এবং সেখানে গিয়ে সে বাচ্চাটা সঠিক শিক্ষা লাভ করবে। আমি এইটুকু বিশ্বাস করি যে সরকারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যে মান এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। বেসরকারি এবং সরকারি দুটো ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, তাহলে তুলনা করলে বলতে পারবো যে যথেষ্ট যোগ্য শিক্ষক সরকারি স্কুলে রয়েছেন এবং এই তো ভালো ভালো শিক্ষক রয়েছেন, যে তারপরে কেন সেই স্কুলে ভরসা করা যাবে না? তার মানে সেখানে একটাই বিষয়ে ঘাটতি থাকতে পারে, সেটা হচ্ছে যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কের জায়গাটা, সেই সম্পর্কের জায়গাটা হয়তো কিছুটা শিথিল হয়েছে। অর্থাৎ মানসিকভাবে শিক্ষকরা যদি আর একটু উদ্যমী হয়ে ওঠেন তাহলে সেই জায়গাটাতে সম্পূর্ণ ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আমরা বদ্ধপরিকর এই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। তার জন্য যতখানি শ্রম দেওয়া দরকার, তার জন্য যেভাবে সামাজিক সচেতনতা থেকে শুরু করে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা করব। আর আমাদের যে শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের যে মোটো, সেখানে বলা আছে রাষ্ট্র হিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক, আর শিক্ষক হিতে সমাজ। অর্থাৎ আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাটাই হবে রাষ্ট্রের কল্যাণের জন্য। আর রাষ্ট্রের কল্যাণের জন্য যদি শিক্ষা আমরা দিই, আর সেই শিক্ষার হিতের জন্য থাকবেন শিক্ষকরা, এই বিষয়টা যদি সব অভিভাবককে বোঝানো যায় যে এবিআরএসএম এভাবে ভাবছে, এভাবে চাইছে, এতদিন যারা ভাবছে তাদের থেকে এবিআরএসএম ভাবনাটা কোথায় আলাদা, তাহলে কিন্তু তারা এই জায়গায় ভরসা রাখতে পারবেন।
1: পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন মন্ত্রী এবং শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের পর্যটনকে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পাহাড়ি অঞ্চলে যানজট নিরসন এবং শিল্পের অগ্রগতিতে বাধা না দিয়ে স্থানীয় চা বাগানগুলিকে সহায়তা করা, বাংলার পর্যটন সম্ভাবনাকে বিশ্ব মানচিত্রে স্থান দেওয়ার লক্ষ্যে কৌশলগত প্রচারমূলক প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তিনি আকাশবাণীর সঙ্গে কথা বলে জানালেন, মোদি সরকারের 12 বছরের পূর্তি এবছরটা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এত বড় রদবদল, আপনি এত বড় একটা দায়িত্ব পেয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের পথ কতটা উন্মুক্ত হলো কাজ করার পক্ষে?
2: দেখুন, আমার গত 5 বছরের বিরোধী দলের জনপ্রতিনিধি হিসাবে যখন কাজ করেছি, তখন যেটা সব থেকে বড় সমস্যা মনে হয়েছিল সেটা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্রের পারস্পরিক সম্পর্ক যত সৌহার্দ্যপূর্ণ হবে সেটা দেশের পক্ষেও মঙ্গলদায়ক, রাজ্যের পক্ষেও মঙ্গলদায়ক। আমাদের দেশে 3 ধরনের তালিকা হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। রাজ্যের তালিকার মধ্যে সবথেকে বড় জিনিসটা হচ্ছে জমি রাজ্য প্রদান করে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে জমি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকল্পে রাজ্যের অসহযোগিতা কেন্দ্রের যে উন্নয়নমূলক প্রকল্প সেটাকে আটকে দিয়েছে। আর হচ্ছে কেন্দ্রের সরকার যে প্রকল্পগুলো রাজ্যে তারা শুরু করতে চেয়েছিলেন সেইগুলো কিন্তু এখানে হয়নি, যেরকম বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত সহ অনেক প্রকল্পগুলো। তো এবার আমরা আশা করছি যে এই প্রকল্পগুলো আমরা রাজ্যের মানুষকে এই প্রকল্পগুলো উপহার দিতে পারবো। আর মাননীয় প্রধানমন্ত্রীর এই 12 বছর নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের কাছে, ওনার স্লোগানই তো বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গের কথা উনি বলেছেন, ফলে ভারত যে আজকে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তার একটা বড় কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা। ফলে সেই চিন্তাভাবনাকে সামনে রেখে দেশ যেমন এগিয়েছে পশ্চিমবঙ্গ সেভাবে এগোবে।
1: অর্থনৈতিক পরিকাঠামো এখানে অনেক নয় ছয় হয়েছে পর্যটন শিল্পে, সেই জায়গাটা কাটিয়ে উঠে আপনাকে একটা চ্যালেঞ্জের মুখে কাজ করতে হবে।
2: দেখুন, যে কোনো সময় চ্যালেঞ্জ হচ্ছে একটা অত্যন্ত আমি বলবো প্রেরণাদায়ক বস্তু, যেটাকে নিয়ে মানুষ কাজ করে। সামনে যদি চ্যালেঞ্জই না থাকে তাহলে কাজ করবে আগ্রহ কমে যায়।

0: পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের একটা আমি বলবো যে এতদিন যেভাবে এটা অবহেলিত হয়েছে ভবিষ্যতে থাকবে না, কারণ পশ্চিমবঙ্গের মতন পর্যটন মানচিত্র আর কোনো রাজ্যে হয়তো এভাবে নেই। পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, ফলে এটাকে পুরোপুরি ব্যবহার করে পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরা হবে।
1: আজকের ডুয়ার্স ডায়েরি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে উপস্থিত থাকব সাপ্তাহিক বিশেষ বিশেষ খবর নিয়ে ডুয়ার্স ডায়েরিতে। এই অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সাক্ষাৎকার গ্রহণে আমি সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, কার্শিয়াং।

0: অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: सेबी इन्वेस्टर जागरूकता पहल। जानकारी के लिए सेबी इन्वेस्टर वेबसाइट विजिट कीजिए, डाउनलोड सेबी सारथी ऐप।
1: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
2: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
3: बस यही पूछो Why? रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक Why आपको फ्रॉड से बचाए।
4: हमेशा पूछो WHY। Why? कहता है कैप्टन Y ऑफ SBI।
3: आपका साइबर रक्षक।
5: জ্বর এসেছে? অবহেলা করবেন না।
6: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
5: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচন্ড দুর্বলতা দেখা দিতে পারে।
6: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
5: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
6: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতের স্টার্ট আপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা 2.5 লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক স্টার্ট আপ ছোট শহর ও মফস্বল এলাকা থেকে গড়ে উঠেছে। পাশাপাশি 45% বেশি স্টার্ট আপের অন্তত একজন মহিলা পরিচালক বা অংশীদার রয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ভারত মে কুচ 100 স্টার্টআপ হি হুয়া করতে আব দেশ মে ইনকি সংখ্যা 2.5 লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো আর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপ মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়, ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে হ্যায়।
0: বর্তমান যুগে ডিজিটাল ক্ষমতা এই রূপান্তরের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে এবং সরকারের এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এদেশে 100 বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র ও সাময়িকী এবং 1,000 বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্টস ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে কলেজ কোর্স শিক্ষক ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে নতুন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন। এর জন্য কৌশলগত দূরদর্শিতা এবং পরিবর্তিত পরিস্থিতিকে সঙ্গে করে চলতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাষ্ট্রপতি বলেন, আধুনিক যুদ্ধের কৌশলে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি এ সঙ্গে সশস্ত্র বাহিনী ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক বসে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের নীতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
1: আতঙ্কবাদীও উনকে সহায়ক অপরাধিক নেটওয়ার্ক বিত্তীয় চ্যানেল ও সীমা পার গতিবিধি সত্যাপিত তথা কারবাই যোগ্য সূচনা কা সময় পর আদান প্রদান আমার সামূহিক সুরক্ষা কো মজবুত কর সকতা হ্যায়।
0: তিনি বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। উল্লেখ্য, 1997 সালে প্রতিষ্ঠিত বিমস্টেক বঙ্গোপসাগর সংলগ্ন পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করাই এই গোষ্ঠীর লক্ষ্য। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপপ্রধানমন্ত্রী এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী কারেল হ্যাভলিশেকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, উভয় দেশই ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা কর্মসূচি এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা ও কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু তাদের আমলে নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল সে প্রসঙ্গের কোনো উল্লেখ তাদের বক্তব্যে নেই। কংগ্রেস যে নির্বাচন কমিশনারদের রাজনৈতিক সুবিধে দিয়ে এসেছে সেই সংক্রান্ত তথ্য তাদের হাতে রয়েছে। অন্যদিকে এনডিএ সরকার নির্বাচন কমিশনকে স্বশাসন দিয়ে রাজনৈতিক ফায়দার জন্য এনডিএ সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যবহার করেনি বলে মন্ত্রী স্পষ্ট জানান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 40 জন। পুলিশ জানিয়েছে, আজ সকালে মুলতানের শেরশাহ ব্রিজের কাছে রহমান বাবা এক্সপ্রেসে 14টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি করাচি থেকে পেশোয়ার যাচ্ছিল। উদ্ধারকারী দল দ্রুত আহতদের নিকটবর্তী

এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেওয়ালির পরে ব্যবসায়িক ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। এর আগে আগামী 15 অক্টোবর থেকে এমডিআর কার্যকর হওয়ার কথা ছিল। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ, চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফ্লাই দুবাইয়ে কর্মরত মালদ্বীপের দুই পাইলটকে সংযুক্ত আরব আমিরশাহের পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওমানের যে সহ পাইলট দুবাই তেল আভিবগামী ফ্লাইট অপহরণ করার চেষ্টা করেছিল, এই দুই পাইলটও সেই ষড়যন্ত্রে যুক্ত। ষড়যন্ত্রটি ব্যর্থ করতে গিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছার আহত হন। সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দুজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির মালদ্বীপ দূতাবাস তাদের পরিবারকে এই আটকের বিষয়টি জানিয়েছে, তবে মালদ্বীপ কর্তৃপক্ষ এই দুই পাইলটের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাইকমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাঁটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মত বিনিময় করেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে হারিয়ে দেয়। ইন্দোরে তৃতীয় ম্যাচে ভারত 14 রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরের খবর 7:50।

0: समय यस बेला बेलुकीको 7:45 भइरहेछ। हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। अब यहाँ समक्ष राखिरहेछौँ भुटानी गीत। त्यसभन्दा पहिले सुनौ यो छोटो सन्देश।
1: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
2: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
3: बस यही पूछो वाई रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक वाई आपको फ्रॉड से बचाए।
1: हमेशा पूछो WHY वाई कहता है कैप्टन वाई ऑफ SBI,
3: आपका साइबर रक्षक।
4: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।